নাকি বিগুণ গিদিন নাচুরি গিনতিনি ববসব নাসি মানে অত্যন্ত ইউসফ বগুন মুচিবিয়ে কার গিতে দিবিল বর্গে ওয়াক বুনুমিল নিলে ইউসফ নাসি মানে ইয়ান নিগেন নিবু সেক্রে বিগা খামেটিনি খালে বিওসনক এসে বগুন নিবু নাস বগুন নিবু